ডক্টর আব্দুল কালাম আজাদ বলেছেন, জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।

প্রতি বছর 17ই জুলাই অর্থাৎ আজকের দিনটিতেই বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস, ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস। 1998 সালের এই দিনে ইতালির রোমে রোম সংবিধি গৃহীত হয়, যার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC প্রতিষ্ঠার পথ সুগম হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল মানবাধিকার রক্ষা, যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং আগ্রাসনের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার।

0: গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী অস্মিতা মল্লিক। ম্যাডাম, আপনাকে আন্তরিক স্বাগত জানাই।
1: ধন্যবাদ ম্যাম।
0: ম্যাম, প্রথমেই আপনার পরিচয়টা জানতে চাইব।
1: নমস্কার, আমার নাম অস্মিতা মল্লিক। আমার ঘর হলো ডিগলিপুরে এবং আমি এখানে পোর্ট ব্লেয়ারে কোর্টে অ্যাজ আ জুনিয়র অ্যাডভোকেট এখন প্র্যাকটিস করছি।
0: আচ্ছা, তো প্রথম প্রশ্ন রয়েছে, বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস কেন পালন করা হয়, এর মূল উদ্দেশ্য কি? আপনার কাছ থেকে জানলে হয়তো আমরা ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবো।
1: আসলে যে বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস রয়েছে তার মূল উদ্দেশ্যই হলো বিশ্বজুড়ে ন্যায় বিচার করা, মানবাধিকার এবং আইনের শাসনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ কিংবা যে কোনো ক্রাইম, এর বিচার অবশ্যই হওয়া উচিত। অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিশ্বে শান্তি, ন্যায় এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই এই দিনের মূল উদ্দেশ্য।
0: এরপরে জানতে চাইব, আন্তর্জাতিক ন্যায় বিচার বলতে আমরা ঠিক কী বুঝি?
1: যে আন্তর্জাতিক ন্যায় বিচার রয়েছে সেটা বলতে এমন একটি বিচার ব্যবস্থাকে বোঝায় যা জাতীয় সীমানার বাইরে সংগঠিত গুরুতর অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করে। বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত যুদ্ধাপরাধ, গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক আইন অনুযায়ী করা হয়। এর মাধ্যমে শুধু অপরাধীর শাস্তিই নয়, বরং ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার রক্ষা এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দিকেও গুরুত্ব দেওয়া হয়।
0: আচ্ছা আচ্ছা, এই আন্তর্জাতিক অপরাধ আদালত বা এই ICC এর ভূমিকা কী?
1: এই ICC হলো একটি স্থায়ী আন্তর্জাতিক বিচার প্রতিষ্ঠান। এর প্রধান কাজ হলো গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং আগ্রাসনের মতো গুরুতর অপরাধের বিচার করা। যখন কোনো দেশের নিজস্ব বিচার ব্যবস্থা এসব অপরাধের বিচার করতে ব্যর্থ হয় বা অনিচ্ছুক থাকে, তখন নির্দিষ্ট শর্তে ICC সেই মামলার বিচার করতে পারে। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত হয় এবং অপরাধীদের দায়মুক্তির সুযোগ কমে।
0: আচ্ছা, আমাদের সাধারণ মানুষের জীবনে ন্যায় বিচারের গুরুত্ব তো অনেকখানি, তো আপনার কাছ থেকে জানতে চাইবো এর গুরুত্বটা আরও বেশি কীভাবে।
1: হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষের জীবনে ন্যায় বিচারের গুরুত্বটা অনেকখানিই আছে। তো ন্যায় বিচার একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজের ভিত্তি। মানুষ যদি বিশ্বাস করে যে ন্যায়ের অন্যায়ের সঠিক বিচার হবে,
0: হ্যাঁ,
1: তাহলে
0: অবশ্যই
1: সমাজে ন্যায় বিচার মানুষের অধিকার রক্ষা করে এবং বৈষম্য কমায়, সমাজে সমতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে।
0: আচ্ছা, মানবাধিকার রক্ষায় আইন কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন?
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যে আইন প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রক্ষা করে। শিক্ষা, স্বাস্থ্য, মত প্রকাশের স্বাধীনতা, সমান সুযোগ এবং মর্যাদার অধিকার, এসবই আইনের মাধ্যমে সুরক্ষিত হয়। কেউ যদি এই অধিকার উল্লঙ্ঘন করে, তাহলে আইন তার প্রতিকার পাওয়ার সুযোগ করে দেয়। তাই মানবাধিকারের রক্ষায় আইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়।
0: আচ্ছা ম্যাম, এই আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমানে কি কি বড় চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন, যেহেতু আপনি পেশায় আছেন তাই?
1: দেখুন, বর্তমানে রাজনৈতিক মতভেদ, বিভিন্ন দেশের আইনি কাঠামোর পার্থক্য, আন্তর্জাতিক সহযোগিতার অভাব, যুদ্ধ পরিস্থিতি এবং প্রমাণ সংগ্রহের জটিলতা আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার বড় একটি চ্যালেঞ্জ। তবুও আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশ একসঙ্গে কাজ করে এই বাধাগুলোকে দূর করার চেষ্টা চালিয়ে যায়।

0: আচ্ছা
1: আচ্ছা, যুব সমাজ কিভাবে ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতি আরও সচেতন হতে পারে বলে আপনি মনে করেন?
0: দেখুন, যুব সমাজ আমাদের ভবিষ্যৎ তৈরি করে না, তার জন্য তাদের আইন ও সংবিধান সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে হবে।
1: অবশ্যই,
0: মানবাধিকারকে সম্মান করা, অন্যায়ের বিরুদ্ধে সচেতনভাবে প্রতিবাদ করা, বৈষম্য ও বিদ্বেষ এড়িয়ে চলা এবং সামাজিক দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: অবশ্যই,
0: শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং সমাজের যৌথ প্রচেষ্টায় যুব সমাজ আরও
1: আরো
0: সচেতন ও দায়িত্বশীল,
1: রেসপন্সিবল হতে
0: হ্যাঁ
1: পারবে।
0: হ্যাঁ রেসপন্সিবল
1: অবশ্যই।
0: হতে পারে।
1: আচ্ছা ম্যাম, আইনের শাসন প্রতিষ্ঠা একটি দেশের উন্নয়নে কিভাবে সাহায্য করে বলে আপনার মতামত?
0: আচ্ছা, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে সেখানে মানুষ নিরাপত্তা ও ন্যায় বিচারের নিশ্চয়তা পায়,
1: অবশ্যই,
0: দুর্নীতি কমে, বিনিয়োগ বৃদ্ধি পায় এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। একটি শক্তিশালী বিচার ব্যবস্থা দেশের সার্বিক অগ্রগতির অন্যতম ভিত্তি।
1: অবশ্যই, ন্যায় বিচার প্রতিষ্ঠায় একজন সাধারণ নাগরিকের কি ভূমিকা থাকতে পারে বলে মনে করেন আপনি?
0: আমি মনে করি একজন সাধারণ মানুষের এই ব্যাপারে বেশি দায়িত্ব। প্রত্যেক নাগরিকেরই উচিত আইন মেনে চলা,
1: অবশ্যই,
0: অন্যের অধিকারকে সম্মান করা এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকা।
1: নিশ্চয়ই,
0: দায়িত্বশীল আচরণ করা একজন সচেতন নাগরিকের কর্তব্য। এই ছোট ছোট উদ্যোগই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সাহায্য করে।
1: অবশ্যই, আমরা যদি নিজেরা সচেতন হই, নিজেরা যদি অন্যায় না করি তাহলে এটা বজায় থাকবে।
0: হ্যাঁ,
1: ভারতের সংবিধান কিভাবে নাগরিকদের ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করে বলে মনে করেন?
0: ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে আইনের দৃষ্টিতে সমান মর্যাদা ও সমান আইনি সুরক্ষার অধিকার প্রদান করে। সংবিধানের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নীতিগুলি ন্যায়, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের আদর্শকে প্রতিষ্ঠা করে। তাই দেশের প্রতিটি নাগরিক আইনের আশ্রয় নেওয়ার সমান অধিকার ভোগ করেন।
1: অবশ্যই, তো বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বজায় রাখতে কী কী বিষয় গুরুত্বপূর্ণ?
0: দেখুন, বিচার ব্যবস্থার স্বচ্ছতা, নিরপেক্ষতা, দ্রুত বিচার, আইনের সমান প্রয়োগ এবং বিচার বিভাগের স্বাধীনতা মানুষের আস্থা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার ব্যবস্থা যত বেশি কার্যকর ও নিরপেক্ষ হবে ততই মানুষের আইনের প্রতি আস্থাও থাকবে।
1: অবশ্যই, আজকের দিনে আন্তর্জাতিক সহযোগিতা কেন এত গুরুত্বপূর্ণ?
0: দেখুন, বর্তমান বিশ্বে অনেক অপরাধ দেশের সীমানা অতিক্রম করে সংঘটিত হয়, তাই বিভিন্ন দেশের মধ্যে তথ্য আদান প্রদান, আইনি সহযোগিতা এবং পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই গুরুতর অপরাধের কার্যকর বিচার সম্ভব হয় এবং বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা সহজ হয়।
1: সহজ হয়, অবশ্যই। ম্যাম, আমার একটা জিজ্ঞাসা রয়েছে আরো, যে এই ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে আমাদের কি কি মূল্যবোধ অনুসরণ করা উচিত বলে আপনি যদি একটু বলেন।
0: হ্যাঁ, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে আমাদের সত্যনিষ্ঠা, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, মানবিকতা, পারস্পরিক সম্মান এবং দায়িত্ববোধ, এই মূল্যবোধগুলি একটি
1: অবশ্যই
0: ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি।
1: অবশ্যই,
0: পরিবার, বিদ্যালয় এবং সমাজের এই মূল্যবোধের চর্চা বাড়াতে পারলেই ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন ও দায়িত্বশীল
1: অবশ্যই
0: নাগরিক হিসেবে গড়ে উঠবে।
1: অবশ্যই, স্কুলে চর্চা থাকলে, বাড়িতে চর্চা থাকলে এই
0: হ্যাঁ হ্যাঁ
1: জিনিসটা ছোট থেকে যদি শেখে মানুষ, তাহলে এই জিনিসটা অটোমেটিক তাদের অভ্যেসে দাঁড়িয়ে যাবে।
0: হ্যাঁ অবশ্যই।
1: আচ্ছা, আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাধারণ মানুষ কিভাবে ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন বলে মনে করেন আপনি?
0: দেখুন, আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা শুধু আদালত বা সরকারের দায়িত্ব নয়, সাধারণ মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এতে। প্রত্যেক

0: প্রত্যেকের উচিত মানবাধিকারকে সম্মান করা, আইন মেনে চলা, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন অবস্থান নেওয়া এবং শান্তি ও সহনশীলতার পরিবেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করা, ভুয়োতথ্য বা ঘৃণামূলক প্রচার থেকে বিরত থাকা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাও একজন দায়িত্বশীল নাগরিকের গুরুত্বপূর্ণ কর্তব্য। সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাই একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে পারে।
1: আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের মধ্যে কী সম্পর্ক রয়েছে ম্যাম?
0: আসলে এই দুটি একে অপরের পরিপূরক। আন্তর্জাতিক মানবাধিকার আইন মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য বিভিন্ন নীতি ও বিধান নির্ধারণ করে, আর আন্তর্জাতিক ন্যায় বিচার সেই অধিকার লঙ্ঘিত হলে তার বিচার নিশ্চিত করার চেষ্টা করে। অর্থাৎ মানবাধিকার আইন যেখানে মানুষের অধিকার নির্ধারণ করে, সেখানেই আন্তর্জাতিক ন্যায় বিচার সেই অধিকার রক্ষার ব্যবস্থা করে।
1: যুদ্ধ বা সংঘাতের সময় আন্তর্জাতিক মানবিক আইন এর গুরুত্ব কী?
0: দেখুন, যুদ্ধের সময়ও কিছু আন্তর্জাতিক নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।
1: অবশ্যই
0: আন্তর্জাতিক মানবিক আইন সাধারণ মানুষ, আহত ব্যক্তি, চিকিৎসাকর্মী এবং যুদ্ধবন্দীদের সুরক্ষা প্রদান করে। এই আইন অপ্রয়োজনীয় ধ্বংস ও মানবিক বিপর্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যুদ্ধের মধ্যেও মানবতার মূল্যবোধ বজায় রাখতে সাহায্য করে।
1: আচ্ছা আচ্ছা, আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
0: দেখুন, জাতিসংঘের এটিতে এক বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন সংঘাত নিরসন, মানবাধিকার রক্ষা, শান্তি রক্ষা মিশন পরিচালনা এবং আন্তর্জাতিক আইনকে শক্তিশালী করার মাধ্যমে জাতিসংঘ বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক আদালত ও সংস্থার সঙ্গে সমন্বয় করেও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
1: আচ্ছা ম্যাম, আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রযুক্তি ও ডিজিটাল প্রমাণের ভূমিকা কী?
0: বর্তমান সময়ে ভিডিও, স্যাটেলাইট ছবি, ডিজিটাল নথি এবং অন্যান্য ইলেকট্রনিক তথ্য গুরুতর অপরাধের তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে
1: অবশ্যই এখন তো ডিজিটাল ব্যাপারটা প্রচণ্ড বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সব কিছু প্রমাণ তার মধ্যে দিয়ে পাওয়া যায়।
0: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সত্য উদ্ঘাটন করতে সহজ হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে আন্তর্জাতিক তদন্ত সংস্থাগুলো আরও কার্যকরভাবে কাজ করতে পারছে।
1: আচ্ছা ম্যাম, নারী ও শিশুদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইন কিভাবে সাহায্য করে?
0: দেখুন ম্যাডাম, আন্তর্জাতিক আইন নারী ও শিশুদের প্রতি সহিংসতা, শোষণ, পাচার এবং বৈষম্য রোধে বিশেষ গুরুত্ব দেয়। বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশনের মাধ্যমে তাদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হয়। ফলে নারী ও শিশুদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে।
1: বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ন্যায় বিচার ও মানবাধিকারের মূল্যবোধ কিভাবে গড়ে তোলা যায় বলে আপনি মনে করেন?
0: হ্যাঁ, এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা, সমতা, সহনশীলতা, পারস্পরিক সম্মান এবং দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে। বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি, আলোচনা, বিতর্ক, নাটক ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষার মাধ্যমে তাদের ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
1: অবশ্যই ঠিক বলেছেন ম্যাম। আচ্ছা, অবশেষে শেষ প্রশ্নে আসছি।

0: বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস উপলক্ষে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে?
1: আমার বার্তা হলো, আইনকে সম্মান করুন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হন এবং অন্যের অধিকারকেও সমান মর্যাদা দিন। কোনো ধরনের অন্যায়, বৈষম্য বা সহিংসতাকে প্রশ্রয় দেবেন না। ন্যায়, মানবতা ও সহনশীলতার মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করলেই আমরা একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গড়ে তুলতে পারব।
0: আপনাকে আন্তরিক ধন্যবাদ ম্যাম।
1: ধন্যবাদ।
0: অত্যন্ত সহজ ও সুন্দর ভাষায় বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবসের তাৎপর্য এবং ন্যায় বিচারের বিভিন্ন দিক আমাদের শ্রোতাদের সামনে তুলে ধরার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ন্যায়, মানবতা এবং আইনের প্রতি শ্রদ্ধাই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনের ভিত্তি। আসুন আমরা প্রত্যেকে

0: অহিংসতাকে প্রশ্রয় দেবেন না, ন্যায়, মানবতা ও সহনশীলতার মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করলেই আমরা একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গড়ে তুলতে পারবো।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ ম্যাম।
0: ধন্যবাদ।
1: অত্যন্ত সহজ ও সুন্দর ভাষায় বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবসের তাৎপর্য এবং ন্যায় বিচারের বিভিন্ন দিক আমাদের শ্রোতাদের সামনে তুলে ধরার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ন্যায়, মানবতা এবং আইনের প্রতি শ্রদ্ধাই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনের ভিত্তি। আসুন আমরা প্রত্যেকে আইন মেনে চলি, অন্যের অধিকারকে সম্মান করি এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠার আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার চেষ্টা করি।

বন্ধুরা শুনবেন একটি বিশেষ ঘোষণা। প্রযোজক, কন্টেন্ট নির্মাতা, প্রোডাকশন হাউস, স্বত্বাধিকারী এবং অ্যাগ্রিগেটদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে প্রসার ভারতী আকাশবাণী শ্রীবিজয়পুরমের জন্য উচ্চমানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের উদ্দেশ্যে। নোটিস ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজালস NIPP-র অধীনে অনুষ্ঠান প্রস্তাব আহ্বান করছে। নিম্নলিখিত তিনটি পদ্ধতিতে প্রস্তাব জমা দেওয়া যাবে: রাজস্ব ভাগাভাগি অর্থাৎ রেভিনিউ শেয়ারিং পদ্ধতি, স্পন্সার্ড প্রোগ্রাম পদ্ধতি এবং বিনামূল্যে পদ্ধতি। অনুষ্ঠানের সম্ভাব্য বিষয়বস্তু হতে পারে রেডিও নাটক, তথ্যচিত্র, গল্প বলা, অডিও সিরিজ, উদ্ভাবনী অডিও ফরম্যাট পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা, সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান। অনুষ্ঠানগুলি হিন্দি ভাষায় 14 মিনিট অথবা 28 মিনিট সময়সীমার মধ্যে প্রস্তুত করা যেতে পারে প্রয়োজন অনুযায়ী। আগ্রহী আবেদনকারীদের প্রস্তাব জমা দেওয়ার আগে প্রসার ভারতী কন্টেন্ট সোর্সিং পলিসি 2024 এবং এর সর্বশেষ সংশোধনগুলি মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। NIPP-র অধীনে নির্বাচিত অনুষ্ঠানসমূহ প্রসার ভারতী বা আকাশবাণীর সিদ্ধান্ত অনুযায়ী আকাশবাণীর জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় রেডিও কেন্দ্রগুলিতে সম্প্রচার করা যেতে পারে। নীতিমালায় আবেদনকারীর যোগ্যতা, অনুষ্ঠান প্রস্তুতির নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি, AIR ব্রডকাস্ট কোড এবং বাণিজ্যিক বিজ্ঞাপন বিষয়ক বিধি সম্পর্কেও বিস্তারিত উল্লেখ রয়েছে। যোগ্য আবেদনকারীরা নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য ও সহায়ক নথিপত্র সহ নিম্নলিখিত ইমেল অ্যাড্রেসে প্রস্তাব পাঠাতে পারেন। বন্ধুরা, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে HOOAIRPORT BLAIR@PRASARBHARATI.gov.in। বন্ধুরা, ইমেল অ্যাড্রেসটি আবার বলছি, HOOAIRPORT BLAIR@PRASARBHARATI.gov.in। বিস্তারিত নির্দেশিকা ও আবেদন পদ্ধতি জানতে প্রসার ভারতী ও আকাশবাণীর সরকারি ওয়েবসাইট দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ হল 31 জুলাই 2026। ভারতের গণসেবামূলক সম্প্রচার মাধ্যমে আপনার সৃজনশীল বিষয়বস্তু তুলে ধরার এই সুযোগ হাতছাড়া করবেন না। জনস্বার্থে আকাশবাণী কর্তৃক এই বিজ্ঞপ্তি জারি করা হলো।

মন নিয়ে যা, বলেও বলো না কিছু বলে, দেখা দিয়ে যাও চলে দূরে দূরে, সরে সরে সরে হেসে হেসে হেসে কাছে এসে।

দেখা দিয়ে যাও চলে দূরে দূরে সরে সরে সরে হেসে হেসে হেসে কাছে এসে এই ছিলে গেলে কোথায়।

0: সরে সরে হেসে হেসে হেসে কাছে এসে কি করে ধরি তোমায়।
1: বন্ধুরা, এখন শুনবেন জলযান সম্পর্কিত খবর। এমবি ভারত সীমা আগামী 18 জুলাই রাত্রি 8টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং জলযানটি পুনরায় 19 জুলাই বেলা 2টা

তারা দিগলিপুর থেকে মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি কালীঘাট আগামী 18 জুলাই সকাল 7টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে লিটল আন্দামানের হয়ে কার নিকোবরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং জলযানটি পুনরায় 19 জুলাই বিকেল 4টে নাগাদ কার নিকোবর থেকে লিটল আন্দামান হয়ে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি ভারত সীমা আগামীকাল সকাল 7টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে লিটল আন্দামান হয়ে কার নিকোবরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং জলযানটি পুনরায় 19 জুলাই বিকেল 4টে নাগাদ কার নিকোবর থেকে লিটল আন্দামান হয়ে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে।

0: বন্ধুরা, আজ এখানেই বিদায় নিয়ে শেষ করব আজকের শান্ত বাংলা অনুষ্ঠান। আজ আপনাদের সাথে ছিলাম আমি দেবযানী। সকলে ভালো থাকবেন, নমস্কার।
1: অভি আপ বাংলা কার্যক্রম শুন রহে থে। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय संध्या के 6 बजे हैं। पेश है कृषि जगत कार्यक्रम।